ঠাট্টায় আর বুঝতে নেই, পা দি নড়তে হারাম, যে বেটা হোক আর শের কা তুই।